তিবায় লিবিজ্জে হেউ কামকি ফাহে আল্লাহকে হাজরতুং আ কামকি আদি তিবায় লিবিজ্জে দের কামকি ফাহে তিবাগে আমিল্লা নফসুকে ফারাতুং আ কামকি তিমন রসকলাঙ্গ কলে ফান মিস্তকুং গাত ফনু ওয়া ফাওয়ানি রাসূলাকুম গে হেকি বেরিয়া কামগা আল্লাহ ফুদে

0: কিবাইং আল্লাহ আফু কুরেবুং গা বেগেমবে গিনা গিনেং আফু কুরাব্বা গিনা গিনেম ফা ফুসাওয়া কালাও কামগা আল্লাহ ওডগেমবে
1: কিরত কুরআন গদিবে তরজমা মিয়াদ মিগেনাস্তিনি সূরাতুন নিসা হাইদ্দিহা হাওনা আয়াতুন ফাশায়গেন এ সূরাতুগে নুওয়াদিহা নুওয়ানা আয়াতুগে নিয়েলা তরজমা বিদাল দেব্বা ফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: মুনিফুহি ফিলওয়াদি মাউলুমাতকে খাজানা মুসালি কদ্দে এম্মে ইতুবার কুরেবে ব্যাভেরিয়া
3: দিহি রাজ্যেগে আডু
2: এংহাস হাতরস্তেক সালিস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
4: এমএ সিদাবেগেম বা থেদু মগুগা সাবিতুবে হুরুমা
5: ইসলাম দীনুগে আকীদা বরকত কুরুমা
4: দেদুনিয়েগে হায়ায় বাজ্জবেরি কুরুমা
5: ইসলাম দীনুগে কঙ্কমা গুলেগতুং দীনিয়ে ইলমবেরিনা সুয়াল কুরফা

0: দুকল্লুমি বুদ্ধি বেরিং গোতেন নু মিহকু দেখে তিমা লোবিবে নুয়ত নফরত কুরমানি ম্যাংল্লাহট্টা আদি এনা রহমেত্তরিয়কম বলা ওয়াগি দেন জেহেনিবেস হামা এ বিদায় ম্যা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যটু গিফানা হাদিস কুরবি ঈমান কামুগা হিফেহেট্টুং এম্মে ওয়ারুগদে কামি কি কোবাতোয় আবু যটু গিফানো দেননেবি এম্মে মুল দেনোডিগম ওয়ানি ম্যাং আল্লাহ আদি এম্মে মুল দেনোডায়ন ওয়ানি একলাগে রাসূলায়ে এহিন্দু হাদিস কুরবি আল্লাহট্টাকা গুলুম বেবুমা আদি আল্লাহট্টাকা গুলুম খান্ডালুমে আদি আল্লাহট্টাকা লোবিউমে আদি আল্লাহট্টাকা রুলিউমে মিয়েদু আড়ুগনমেঙ্গে মি কুড মুজতামাউ ফেন্নমুন্দা মানজারুতাকা ইবমুন্দা আড়ুতাকা বালা নজরু হিঙ্গালা আইরু ফেন্ননি তিমা এমিহাক লোবিকুরা নুয়াত সাপোর্টুকুরা মিহা কিবাগা কিতামে গোস সিফাইং হুরিকমুগা আবিয়াস এনাগে নজরুগা এই এম্মে রঙ্গলু মিহা কামুগা নমবেস মি ঈমান কামুগে আহুলুয়েরিঙ্গে গোতেন্নু
1: ইলমি নূরুং হিত্তং আরো কুরুয়া দেদুনিয়েগে বাজ্যবেরিকামা মগু দক্কাদে
2: তুলহেয় ফুদুনতেরি উফাবের দিরুলমাকা রাস্তা ফাহি কোত্তে
1: উম্মিদু আকোদ্দি একনিবেরিকাং ফিলুয়াদে
2: দিবেহরাজ্যেগে আডু
1: ইংহা সতরসেগ সাড়ি স্নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ
2: আডিহা নুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড

0: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগ্গে বান্ডাপুরে নুবা কামবারে আদমকে দরিয়া ফুরা কামগে নুবয়ে ফহে কমমে হেং গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কুলে এব্বয়ে আদি এনাগে বুইমা তিমবা কুলে এব্বয়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কুলে এব্বয়ে এবহি বান্ড ফুরিগে নেওয়ালুমা দতিবা ওয়ার কেউমাই বুইং গিনানু কুরাশ
2: ಮೇ ಇದುವೇ ರಾಜ್ಯ ಕೇಡು ಬಾರಗಡಿ ಅಮ್ಮಿನಿಟ್ ಕಮ್ಮಿಗೆ ನಿಸ್ತೀನಿ ಮೇದುಗೆ ಮೆಂದುರು ನಮಾತ್ವಗುತಿಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

তিবায় লিবিজ্জে হেউ কামকি ফাহে আল্লাহকে হাজরতুং আ কামকি আদি তিবায় লিবিজ্জে দের কামকি ফাহে তিবাগে আমিল্লা নফসুকে ফারাতুং আ কামকি তিমন রসকলাঙ্গ খলে ফান মিস্তকুং গাত ফনু ওয়া ফাওয়ানি রাসূলাকুম গে হেকি বেরিয়া কামগা আল্লাহ ফুদে।

0: ফাহে কুরআনা মেদু এউরেম বিষ্ণা ফিকুর নুকরণি হেয়ে এ কুরআন কি আল্লাহ নুং এহেম ফরাতকুং আচ্ছে কম গা বীনমা গিন বেগম বা তফাত এং এউরেন না ফেনুনি হে
1: ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফ আযাউ বিহি।

0: عدو لاتبعتم الشيطان إلا قليلا.
1: আদি এওরেঙ্গে গাতং আমাং খামগে তেরেং নুয়াতা বীরুয়েরে খামগে তেরেং খামেং আতুজ্জেনামা এবাহি হাঙ্গরা মায়গা নাসরুলিবুন নুয়াতা বালিবুন ফাদা খাবারে এওরেন্নাল লিবিজ্জেনামা একামেং এমমেঙ্গে তেরে ফাতরালে. আদি রাসূলাগে আরিহাসাই এওরেঙ্গে তেরেং আমুরুয়েরেঙ্গে গাতং একামে রদ্দু কুলানামা এগে তেরেং এফাদা কান্তগে হাকীগতং হোদা গন্না মিহুন্না ekameng engunis kang kashavare tiba mi hunge machang allahuge fadlu anta kamai ekalaage rahman wanama tiba mi hunge tere mad bayak menwi shaitana ya taba vijayi.

আমলটা কবুল করে বিনা ভেফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়ে গিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরত গে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব এবং আদি মিয়ালা দন্নবানি হাম একানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম এবং আদি দন্নবানি বিস হাম একানি একালাং আশ
1: ಮೇದಿವೆ ರಾಜ್ಯಗಾಡು ತಿಂಗಡಿ ದಿಹ ಮಿನಿಟ್ ಕಮಿಗೆ ನಿಸ್ತಿನಿ ಮೇದಿಗೆ ಅಸರಣ ಮಾದೋಗದಿಗೆ ಪಂಕಿಯಾ ಪಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: আমি দেখুন ওয়াহাক তানু তো করুন মশরাতে কি আমেরিকা ইরান আদেমে সই করে এমওইউগ হিমেনে কাম এমওইউগ নুকুতায় বয়ান করে হরমুজ কান্ডোলি ম্যানেজ কুরমা গুলেগুতুং ইরান ওমান দেমেদু সুতকে হামজসা এমি কান্ডালা গতেগ মতে এক কুরা এমি একং ইরান মিকুরি মি আলগমেন্ন ফেনিগেন দিয়ে মশরাত ওমান গ কুরিয়ে দিয়েরুগেস মি আমেরিকা ওমান প্রেসা কগে নুতা বিরুদ কায়গে এফআর আমেরিকা রাইস ডোনাল্ড ট্রাম্প বিদালুই মি ওমান আমেরিকা গে কঙ্কম হুরসলাক হামলা দেন ইসাল আমেরিকা বাইরি ওমান ওমান হামলা দেওয়া আমেরিকা রাইস মিদাল মিস প্রেশা ইঙ্গে তো ওমান বরবড়ি প্রেশা তাকে আমেরিকা কুরিমতি কুরি ইরান এখো মি মি এবসুমে একমুগ হাদা ফাণে তিন একম হুট্টু মট্টক একি গগ্গু তুং অলুমিন ফেনিগিন্দি ওমান বিরুদক্কা দতিকো মি বহুগে হামলা তদ্দি মিকাহল কঙ্কং আমেরিকা কুরম দিতদিন তাঙ্গল দিগুলাগেন্দি ওয়াহাগত কেহন্ন মেসে ইরান ওমান আদেমেদু কুরম মশরাতকুং হরমুজ কান্ডোলি ম্যানেজ কুরমা মি গুলেগতুং এবসুমগে দেলিকোপিয়ে একুলাওয়ালি ইঙ্গে তো একুলাওয়ালা এগ সোয়েক করে মিওতি মিহাতন আমেরিকা আমেরিকাইং ওমান প্রেসকর মিসালক হরমুজ কন্ট্রোলিং আমি ফিএ নগাক কমেসরগে ফিএ নগ ওমান সুসুলে গতং এব্বাস এহনমেস ফাহং ওমানগে বিসমেস বাদলুয়ে আরেক আমেরিকা ওমান বিরুদ্ধকায়ং হরমুজ কন্ট্রোলিগ মে মে সদন রুটে ওয়াকি রুটে কান্ডালা মি মেস মি ওয়াহকতক হুরসল মেগে নোত একং কুরিয়ন উদেম বেগে আমেরিকা দাতিকুগে কুরম দিয়াকান্ত তকে দে মি মিহাতন ইয়তি এবস মে এবে ইঙ্গে তো মি দিল্লি কপি এ কুলা লে ফেকম এ গ সোয়েন কুরে মতি আমেরিকা হে দে আমেরিকা গে ফিতুন তা মি হামে কানি ইরান কন্নু ওমান এ গ বরবড় প্রেসা ইঙ্গে বাদ হে মি ওয়াহক দক্কা গে রীতি কো মি মসল হাল কুরমট কা ইরান কুরি মাসকে আমেরিকা মেন হুট্টু আফ মিহার আমেরিকা কমগত মি মিহার হামলাত হুটালাফ ইনমেস মি ওয়াহক নুদকেবে আমেরিকা বুনে ইরান ওয়াহক দক্কাক বেন মেনুনে ইরান বুনে আমেরিকা কা ওয়াহক দক্কাক বেন মেনুনে কুরি গো এমওইউ এমবুরি দা এমওইউ ওয়ালি আমেরিকা গ রাইস এ এমওইউ দা কমিনা ওমান গে মি মি তামফিজ ওয়াং আন্ন নে হেবে মিকাল বার মাসল তে বুরি হাই গতো আমেরিকা বেন মেনু ইঙ্গে তুমি কা কুরা এই হরমুজ কন্ট্রোল কি কুরি কুরি মি ফেব্রুয়ারি আশা হবে কুরি গাম মিনিমাম কমায় কো উলদ্বার গোসাস উলন মাগে কে গে তো একম হুট্টু আমেরিকা আমেরিকা মি হাঙ্গুরাম ফেসি ফেসায় গে ইরান মি মিকম এতম ব্লক করি মিহার হুড়ুম বেগে মাসে কুরান একি ফার একি গত বাদ কে তিমন্না মে নেহ মুহিম তানে নুনে এ কান্ডোল বেণু কুরা গাম তাকুং এতম হুড়ু আসে দেং এগ ফাউ ইরকল ফাউ মিদাড়ওয়ানি নুনে কে হরমোজ হুড়ুম জেহে এ মি এ ওয়াহক হুন্নগে দেন মি ওমানায়ক মি এবসুমে কমগতে স্কুরিং হতাঙ্গ মুস্তক বলুগেস হরমুজ বেলেহেট্টু বেরুগ বাইক এ কন্ট্রোল নোনা নিগে তো মি দক্কনি দে গাওমে আসেরি ফসু ওয়াহক বাইনাল গোমি গানুন তকে বুর আলিফতাল গে বুরি গানুন তকে হেদিফা এ এ মেগতাং আসেরি ফং হিসা কুরা খান্ড ওলিত ಏ ಕೊಂಬೈಗೆ ತನಕ ಇತಂತ ಬಲಹಟ್ಟಾಣಿ ಕೊಂಬೈಕ ಎಬರ್ ಲೀಫ್ ಎಂಬಿ ಮಿ ಎಗ್ಗುದಗಸ್ ಅಮೆರಿಕಾಕ ಅದಿ ಆಸ್ ಎ ಹೊರ್ಮೋಜ್ಗೆ ಕಂಟ್ರೋಲ್ ನೆಗೆ ಎಚ್ಚೆನ್ನು ಮಿಕಿ ನೆಗೆ ಗೊತಕಂ ಒಯ್ಕಮೆನ್ನು ಇರಾನು ಎ ಫುರ್ಸತ್ತುಸ್ನು ದೆನ್
1: ಸೈಫ್ ಪರಬಲ್ ಶುಕ್ರಿಯಾಗೆ ತೋರ ಮುಹಿಮ ಮೌದು ಮತ್ತೆ ಕಿತ್ತಿ ಹಿಸಾಕುಲ್ಲದ ವಿಹಾಸಕ ಹೊರ್ಮೋಜ್ ಕಂಡೋಳಿ ಸರಹದ್ದುಗ ಮಿಹಾರು ಹಿಂಗ ಮುಂದ ಕಂಕಮ ಮಿಕ್ಕಮುಗ ಇರಾನ ಅದಿ ಅಮೆರಿಕಾಗೆ ವಿಸ್ನು ವೆಸೂರಿಗ ಹಿಸಾಕುಲ್ಲದೆ ಪರಬಲ್ ಶುಕ್ರಿಯಾಗೆ ತೋ ಅದೇ ದುನಿಯಾ ಕಳಿಗೆ ಮೇ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಗೌರ್ಮೆಂಟ್ ಬೆಫುಲ್ ನಮ್ಮ ಮೌದು ಮತ್ ಮಿಗಿನಿಸ್ತೀನಿ ಇರಾನು ಕಂಟ್ರೋಲ್ ಕುರ ಖಂಡುಗೆ ಸರಹದ್ದು ಫುಳಾ ಕುರನ್ ಎಗಾವ ಮುಂದೆ ಮುಮಾ ಗುಳಿಗೆ ಮಿಕಮಾ ಗುಳೆ ಗೊತ್ತು ಅದು ಮಿಕಮಗೆ ತಫ್ಸೀಲಿ ಮೌದು ಮತ್ತೆ ಗೆನಿಸ್ತೇವೆ ಕಮಗ ಮೇದು ಮಿಹಾ ಹಿಸಾಬ್ ಪ್ರೋಗ್ರಾಮ್ ನಿಮ್ಮಲ್ಲ ವಕಿ ವೆಲ್ಲಾಣ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಅಡಿಸೈತಿ ಅದು ಬೆಲ್ಲವೇತಿ ವರಬಡ ಶುಕ್ರ ಅದಾ ಕುರಂ ಪಾಜರಿ ದೊಹಕಂಗಿದೆ ವಸ್ಸಲಾಮ ಅಲೈಕುಂ.

0: আসসালামু আলাইকুম দুনিয়া কালি বাল্ল মং আদি আড়স মং গেন্দা এম হা বেফল নম্বর হবাদ নবা দুনিয়া কালি গে মি প্রোগ্রাম আই কমে বদ্দ কলি অর্গন মুসা মতলব দুনিয়া কালি মি প্রোগ্রাম কি দুনিয়া গে মসরোগ হিঙ্গ মুন্দা একি কাঙ্ক মবালালা অর্ মিন কমে দোহা কোস কমিস এম মাউলু আক তৈয়ার কো গেনিস্তে প্রোগ্রাম এক তুম মি প্রোগ্রাম গর্ম মে বদাল মহ মে জিফাবা মাউলু কি ইরান কন্ট্রোল কোরা খান্ডু গে সরহদ ফুলা কোরা নিম মুং দে মি কম গে তাফসীর তাবেস অর মে না হিসা কো দে বানি অর মে গে না সাইফ সাইফ মারবা গে তোর মে প্রোগ্রাম মি হুরমুজ কান্ডু অলি গে ওয়া কর মে এম মে বড় ইরানা গুলো আমি দেখে বন্দানি দেন দেখ ইরান আমেরিকা দেবে তুমি হিঙ্গবন্দা কুরিমাতি দুম মেহার বার বড় বে স্বর্গ দেবে ফাবায়ের ইরানু গে পেশার হুরমুজ ফাহানালা এহেন সরহদ তক ফুলা কুরান তৈয়ার ও মন্দা কম মেহার ইরানু মিওনি হাম গফা দেন ইরানু হাকিগতু গা মি হুরমুজ খান্ডোলি ফাহানালা এহেন সরহদ তন নি হিফাটম বেড়ু বা এহেন সরহদ তক বাকি কুরাম দিম্মা ফাবায়ের কোবাতো ইরানু গে মিহার খান্ডালা ফাবা সরহদ তক কি একমু গা দেন মিকান তামফিজ ওয়েজ্জে না হালে তেগা কোবাতো দেম বেগেন দানে গত কি সাইফ
1: হরমুজ খান্ডোলি ফাহানালা ইরানু কন্ট্রোল করা খান্ডুকে সারাহাদ্দু ইতর ফুলা করম ইরানু মসকে করম বদেদিন মিকং হাম করবে ইরানুগে পার্লামেন্টকে রাইস মোহাম্মদ বাগির গালিবাফ দেন মি ওরং আওয়াহাং একমাগুলে মি উসুতকে খান্ডালাফা একমুগে বসুন তকে সোয় করবেণকম বিদাড়ি মি হফতা তকেগে তেরে মানেকি কুরি মস্তোস তেরেগ নোতর অভাবসে কং কোফানে দিং মি মি খান্ডেলি সরহদ কি মিহার মি হুরিহা কামে মি হঙ্গুরামেয়া মি আমন জুন তক মি কুরিমতলুন্ত হিঙ্গমমিদনি হরমুজ খান্ডোলি মসলাগে দিং হরমুজ খান্ডোলি ইরানু মি ইরানুগে সরহদ ইরান গাতুগোন সরহদ কবিম মিয়ার ফটো বল্লা বেফুন্ন নোত মঞ্জরু বল্লা বেফুন্ন চাট ফেনোডান মি ওর মি হিমকং ইন্ন বেন্ডে নু গোতং ইন্ন এ সরহদ কি আসলু হরমুজ এ মিহারু ইরানু মিহাতন মসে কুরম মি দিয়ে হরমুজ গে কন্ট্রোল ইফাট আমেরিকা মি মসে কুরণি হরমুজ খান্ডোলি কন্ট্রোল ইরান অত নেগুমট্টক মি এন মিহাতন মি হেমস্তোস্তরে কুরে ফেন ইরান এতং হামলা দিগ মি সেতন কন্ট্রোল নেগে গোতে নুই দেন মি ফুলাকুরা সরহদ গাহক তি সুয়াল করবি ফুলাকুরম মি নিম্মি সরহদ কি হগিগতুগ মি ইরানু মিহার ইরানু এ কন্ট্রোল কুরা হরমুজ গে ইথুর মি এ খান্ডোলি দেখোলু মি মিসালক একোলুগ মিওন্ননি গালফ অফ ওমান মি ওমা গালফ অফ ওমান কেস ওমান গে খান্ডেন্নু একি বেনেল কমি কান্ডু গে সরহদে এ সরহদ গে একোলুগ আমেরিকা সিফাই মিতিবেনি লাইন দমা এ লাইনু গে এ লাইন কি এমিহুম মিহার ইরানু ব্লকেড কোগে নোতে ইরানু গে বান্দরত ব্লক কোগে উলে একোলু আনেক কলগ মিওন্ননি হরমুজ হুরস্কফ দেন নুকুমেনি পাশেন গালফ মি এগমানকি পাশেন কান্ডসে দেন মি নুকুমেনি এ খান্ডন নুকুমেগেং মি দেবেনি ইন্ডিয়ান ওশান এশিয়া সারহাদ মি নুকুমেনি এ সারহাদ এমিমা ইরান মিহার মি প্লেন কুরি গতকি মি গালফ অফ ওমান মি আমেরিকা সিফ্যাং এ মি তিবি সারহাদ ফেসিগেং এথেরে একক ইরান কন্ট্রোল নাগাগত আদি এগে ইতুর মি এ খান্ডু নুকুমে হরমুজ খান্ডোলি নুকুমেগে অনেক কল দেবে এ নুকুন্ন খান্ডোস কন্ট্রোল করা তো খুরিগ বিজ্ঞাম মি ওমান এবো কমেস কাল ভারতকে ওমানগে ফালিং ওমান গাথুং এ খান্ডালাফন রুট তকু উলদ ফার দেবে গত ইরান মিহারে প্লেন কুরনি মি এ খান্ডোলিগে দেখোলুস মি কন্ট্রোল কুরমটক মিহেম বেজ্জেন মদেম বাণতকে দে মিয়া গুলিগে ইরান গবেবে কান্ততকে হামক এগে তেরেগ মি ইরান এ খান্ডালা উসুলা হিলাফ মি খান্ডোলি বন্ন মসে কুর উলদ ফার ব্ল্যাক লিস্ট কুরমা কুমফুনিত ব্ল্যাক লিস্ট কুরমা মি এগে ইতুর এমি মি জুরমানা কুরমা মি আমর নৌকিমন্ত্রি বিদ্যা বাকি হিসাব কদ্যাম এ উলন্দ আথুলাগতমা মিখা ওসুতকে খান্ডাল ফাহাকুল যে মিহার সিরানু হরমুজ হুরস্কুর মানা কোফা ওং অথুমা খিলাফ মি গ্যারান্ড চালিশ চালিশ হা উলন্দে মিহা মিহার সুজি ব্ল্যাক লিস্ট কোফ এগে মানে কি এম বোট নিসবে বা কুমফুঞ্জে উলন্দ কবেস হরমুজ হুরস নুকুরবে মিহারক ইরানু মেহা আদাফে গো দেখ মিহারু కండుగ సరహద్దు ఇతర ఫుళా కొరీమ మీ యజమానికి మీ ఇతరు ఏం కుంపుని తక్కువసే మీ హగేతో గెల్లు లిబేణి ఇరాను బుణ రూటకునే దాంజని ఇరాను బుణ ఉసూలకునే దాంజని అనిక ఇరాను మీ ఎబై ఫియోల్తకే యులాన్ కొఫ ఎమిహుం ఎ నిమ్మ నిమ్మంతక ఖిలాఫ్వా ఫరాక్తక దేకొర అమదిగు లిస్ట్ ఎంగ బెంగేతో మీ దతికురుముగ ఫియోలు అళానే లిస్ట్ ఏం బి మీ ఇరాను సరహద్దుగా కంట్రోల్ ఆగితో మీ అమెరికా ఇన్ ఇరాన్ అదికొల అళముంద ఫియోల్తోగే సౌబుంగ్ ఇరాను ఏకముగ రద్దుగా ఇరాన్ బలం దెత్తో మీ ఎగ్గొన్నతి అనగ్గ మీ హోద అమెరికా ఇన్ ఎలా ఫియోళత హుట్టు మట్టక నోత ఎగసౌబుంగ్ ఇరాన్ కుర అసరు కుడకురు మట్టక ఫియోళత బొడ బెలివేగతో మీ హమ ఇరాను ఇరాను అమెరికాయ ఇతర దతికురంగ్ అమెరికాగే ఫియోళతోగే రద్దుగా ఇరాను అలా ఫియోళత
0: ఇరాను మీ ఖండేళి సరహద్ద బదారు మీ ఖండుగ సరహద్దు కంట్రోల్ కొఫి నమ్మ హుర్ముజ్ పురస్కురావుల పహారుగా అదుత ఇతర మధువదానకముగే బిరే కొమ్మి సొరకంగి బెక్కన్నే ఇదే మిక్కముగి కిహావరిగ్గే అసరి కొఫానితో హగీగతుగా హుర్ముజ్ ఖండోళి హురస్కుల ఉరుణుతక అది ఇరాను మీ హుషాళ షరుత్తకేకి కొబాతో హుర్ముజ్ దెం హుళువం మిహారు మిహాలుతుద్దారు
1: మేయర్ మీ అమెరికాగే బ్లొకేడుగా తెరేంగే మీ హుమ్ మీ కురాకమకి దునియా ఎవ్వెస్ కౌముకుం ఇరాన్ ఉళందే అన్న కౌమ్య ఇరాన్ సీదా ఇరాన్గే బందరకద్దా ఇచ్చే ఏతే భొట్టువ మీ దెమ్మి కురాకమకి ఇరాన్గే బందరకుం తెవ బరకొగ్ గంబియస్ ముదా బరకొగ్ గంబియస్ ఫురాగింద హురిహా ఉళందే బహుట్టువ మీ బ్లొకేడ్కి మీ మిహాతన మీ అమెరికా మిసైలక ఇఎస్ బుణఫవే నోదిహ దేవుళంది తిమన్నమి హుట్టు ఇమే అమురా ఫణువాలిమే దెన్ ఇరాను ఇయ్యగ బుణఫేబై మిహ ఇయ్యగ ఎకణి ఎమ్మె అంగుళందే మీ హోర్ముధూర స్కురవుణి ఏ ఇరాను హమలా నుది నూత ఇరాను కండాళ ఉసూల ఎగ్గుత మీ కియమంబ నూత మీ బుణాగుత కంత కురా ఉళంత ఫహారక మీ దేవనే వరం మధు దిత్తో దువాలిగ మచ్చ కురీగ విద్యం ఎత్ సతేక ఉళదే హురస్కుర ముందు కండోళియకు మీదు దువాలకు అంగుళదు దత్రు కురాకం ఏ వరం మధు అది ఏమేమా మీ మిసాలక ఈరాను మిహార్ ఏ ప్లేన్ కురా ఫియోళు అళాఫియాము అది ఇతుర హావెస్ మీ విఫారితక అది తెవ ఉఫులు ముగ్గ హమ ఇతురు దతితకి కుర్మతివాణి ఉళంత హోర్మోజ్ హురస్కురం మీ ఇతర మధు గిందానికి పొడ బెలివే ఇరాను విష్ణు మిహార్ మీని హమ హోర్మోజ్ ఖండోళి ఎక్కువ హమ బ్లొక్ కొల్ల జాలతిగా కొల్ కురమ ఏ కొంబగత ఇక్తసాది హంగురామంగ్ ఇరాన్ దిఖొళ అమెరికా ఫషాగి ఏంబీమా ఏ హంగురామాగ రద్దు నువత ఏకముల్ లిబే గెల్లు కొడకుర్మట్టక ఇరాను స్ఫియోళ తగళముంద తగుమన్న మీ ఫెన్న ఏంబీమా మీ మిహార్ వజ్జియాము మీ హంగురామ ఫెషుంగే కురింగ్ హోర్మోజు గే కారుబారు ఓహురిగొత్త బలాయరుగా మిహారహమ నిస్పతం వరం మధు ఉళందక మీ దేవని ఎవెస్ ఇరాను హుద్దదే దెంగ్ ఇరానుగే హోర్మోజ్ ఖండోళి హురస్కురం అన్న బోట్ఫార ఇరాన్ హురస్సం ఫెసి మాగుమున్న ఫెరును అమెరికా ఇన్ మీ హోర్మోజ్ ఖండోళిగా బైనకువామి రూట ఖండాళాగెన్ ఏకం కురం మీ అలిఫ్తాగ్ మెరిటైమ్ ఆర్గనైజేషన్ అగుళిగి ఏకం ఏకమే విష్ణుయి దెమ్మసకే కురి ఉమానా గుళిగెన్ ఉమానా కారింగ్ ఎమీన్ సదన్ రూటింగ్ హదాగెన్ ఏ మగుం ఉళంత దత్తురుకురం ఎన్న సగుమున్న మిహార్ మీ ఫెన్న ఫెసి మంజర్కి ఉమానా గాతున్ దత్తురుకురం ఉళంత సీరానికి బై మిహార్ సలామతి నువ్వే మీ దెంగ్ ఎమీహు మసకే కురి మీ బొడితి బోట్ ఫహారుకు బదులుగా కుది బోట్ ఫహారు మీ కండోళీకి వేరుగా మీ తెవ టేంకరు బాబాఫ కుడ బోటకు తెవ హిఫాగెన్ ఏ మగు హురస్కుర మసే కురు ఇరాను ప్రతమ కొడుగు అళానుల తిబేకం ఫహం ఇరాను ఏచ్ కుది బోట్తకే సురస్ అళంబెట్ ఏమీమా మిహార్ ఎవ్వెస్ ఫురసతే నెతే హురముజు హురస్కురవేణి ఇరానుగే రుహుమా నుల ಅಮೆರಿಕಾಯಂ ವರಂ ಮಸಕ್ಕೆ ಕುರೆ ಕಮಕು ಆಳುಗುಮೆಣ್ಣ ಮಿಸಾಕ ಅಮೆರಿಕಾಯಂ ಎದಕ್ಕ ವಾಹಕ ತಿಮ್ಮನ್ನಾಮ ನೋದಿಹ ದೇವಳಂದು ಹುಟ್ಟು ಇಮೆ ಬುಣಾಯರುಗ ಹೊರಮೋಜು ಹುರಸ್ಕೊ ಥೇವ ಮಿಹಾ ಆದದಿಗೆ ಥೇವಬ ಕೊಮ್ಮೆ ದೊಹಕ ಬೇರು ಕುರಮೆ ಅಮೆರಿಕಾಯಂ ಬುಣಾಯರುಗ ಮಿಯದುಗೆ ಜಮಾನಕ್ಕೆ ಮೀ ಎಹೆಂಗ್ ಅದಿ ದಕ್ಕ ವಾಹಕೆ ಏಯ್ ತಿದುಕಮ ಗಬು ಕುರೆ ಏಕ ಬದು ಬೋಟ್ ಫಾರ್ ಹುರಸ್ಕರ ಮೀಂವರ್ ಎವಫೆನೆ ಟ್ರೇಕಾ ತಕ್ಕ ಬಲಾಲೆ ರಾಡರ್ ತ ಮೀ ಜಸ ಅಂತ ಬೋಟ್ ದತ್ರು ಕುರಾಣೆ ಹೆವಿಮ ಮೀ ಮಿಯದು ಎವಫೆನೆ ಸೆಟಲೈಟ್ ಕಿತ್ತ ಬೋಟ್ ತೋ ದುವಾಲೆ ಮಚ್ಚ ಹುರಸ್ ಕುರಾಣೆ ಹೆವಿಮ ಹಗೀತು ಅಮೆರಿಕಾ ಇದಕ್ಕ ವಾಹಕ ಧೀಮೆನ್ನುವೆ ಈರಾಣು ಎಬುಣ ವಾಹಕ ಎಬ ಧೀಮಾವೆ ಏಯ್ ಮಿಸ ಆಶೆ ಅಂಗುಳಂದು ದತ್ರು ಕುರಿ ಎಬುಣಿ ಎಬ ಫೇನೆ ಆಶೆ ದಿಯಕ ಎ ಮೀ ಕಂಟ್ರೋಲ್ ಈರಾಣು ವರಬೊಡ ಮೀ ಅವ್ರ ಮೋಜ್ಗೆ ಕಂಟ್ರೋಲ್ ಅದು ಇತರ ಮಿಹಾರೆ ಪ್ಲೇನ್ ಕೊರೇನೆ ಫುಳಾ ಕೊರ ಹೆಂಬಿ ಮಾಗಿಯತುಗ ಫುಳಾ ಕೊಫಿಯಾಮ ಉಳದ್ ಫಹಾರ್ ಹುರಸ್ಕುರ ಮಿಂಬರ್ ಮದುವೆಗಿಂದ ಈರಾಣ ಕಿಯಮನ್ನು
0: ಅಮಿನ್ ದೆಮ್ಮಿ ಮಸಲಾಗಿ ತೆರೆಗ ವರಬುಡ ಫಾಹಕುರಂಗೆಬೆದೆ ಇರಾನುಗೆ ಬಂದರು ತಬ್ಲೊಕ್ಕೊ ಇಕ್ಸಾದಿ ಗೊತ್ತುಂಬೆಸ್ ಅಮೆರಿಕಾ ಮೇಣಿ ಇರಾನ್ ಅದಕ್ಕೊಳ ಬರಬುಡಿ ದತಿತಕ್ಕೆ ಕುರುಮತಿ ಕುರುವಾಫ ದೆನ್ ಇರಾನು ಮಿ ಕಂ ಕುರಂಗ್ ಅಮೆರಿಕಾ ನಿಮ್ಮ ಫಾನಿ ಹುರ್ಮೂಸ್ ಕಂಡೋಳಿ ಹುಳುವು ಮಾಟ್ ಇರಾನು ಮಿ ಅದಕ್ಕಮ್ ಬಿಎಸ್ ಮಿಕಂ ಮಜಬೂರು ಕುರುವಂ ಎನ್ನಮೆಸ್ ಅಮೆನ್ನ ಮಿಕಂ ಅಸರು ಕುರಾತನ ಏಹ ಬುಡಕ ಫೆನಿಗೆ ನಿನ್ನುದೆ ಅಮೆರಿಕಾಗೆ ಮಸಕ್ಕತ್ತು ಇರಾನ ಮಿ ಅಳಮುಂದ ಫಿಯವಳು ತಕ್ಕ ಕಿಹಾ ವರಕಂ ಇರಾನ ಅಸರು ಕುರಮುಂದ ಎಬದೇತೋ ಅದಿ ಇರಾನು ಮಿಕಮುಗೆ ತೆರೆಯ ಎವ್ವೆ ಸ್ವರಕ ಅಮಾನ್ ದೀಫಾಣಿ ಕಮ ಗಬೋದ ಕುರೆವೇತು
1: ಹಗೀಗತ್ತು ಮಿಫಾರ್ ಮೀ ಕುರಿಫಾರ್ ತಗ ತಫಾತ್ ಕಮ್ಮಿಂಡ ಮಿಫೆನ್ನ ಈರಾನು ಮೀ ಈರಾನ ದತಿಕುರುಮಟ್ಟಕ ಮೀ ಇಕ್ತಸಾದಿ ಗೊತ್ತು ಯಕಂಜನ್ನು ಮಾಲಿ ಗೊತ್ತು ಈಗ ಮಾಣಕ್ಕಿ ಬೇಂಕು ತಕ ದೇಕೊಳ ದತಿಕುರುಮ ಫಿಯೋಳು ಏ ಭಾಳ ಈರಾನ ಮೊಹಮಲೆ ಅಕ್ಕುರಾಕಮ್ಮ ಮಾಲಿ ಕಂಕಮುಗ ದೆಂಗ ಹೇಗೆ ತೋರ ಇಕ್ತಸಾದಿ ದತಿಕುರುಮಗೆ ಫಿಯೋಳು ತಂಗ ಎಳನಿ ಈರಾನ ಗುಳುಂಗುರಿ ಹುರಿಹ ಕುಂಫುಡಿತಕ ಈರಾನ ಮೊಹಮಲೆ ಕುರ ವ್ಯಾಪಾರಿಗೆ ಎಸ್ ಮೊಹಮಲೆ ತೆಕ್ಕುರ ಹುರಿಹ ಕುಂಫುಡಿತಕ ಎಬ ಎಮ್ ಅಮಾಜ್ ಕುರೆ ಎಮಿ ದತಿಕುರಂಗ್ ಎಬ ಇಂಜಾರ್ ದೆ ಬಿರುದಕ್ಕ ದೆನ್ ಕುರಿಫಾರ್ ತಕ ಖಿಲಾಫಟ ಮಿದನ್ ವಿ ಅಮೆರಿಕಾಗೆ ಮೀ ಇಕ್ತಸಾದ ಬೆಹೆ ನೋತ ಮಾಲಿ ವಜೀರ್ ಮೇ ವಿದಾಳಫ ತಿಮನ್ನ ಈರಾನ ದತಿಕುರುಮಟ್ಟಕ ಮೀ ಕುರವೆಂ ಹುರಿಹ ಕಮೆ ಕುರಾಣಮೆ ಎವ್ವೆಸ್ ಕಮೆ ದೂಕೊಂಡು ನುಲ ಕುರಾಣಮೆ ಮೀ ಫಿಯವಳ ತಂಗ ಅಳಮುಂಗ್ ಇದನ್ನಿ ಹಮ ದತಿ ಕುರಂಗ್ ಮೀ ಏಗ ನತೀಜಾಗತು ಅಳಮೆಣ್ಣ ಮಿಹಾರಸ್ ಈರಾನುಗೆ ಎತೆರೇಗ ಕಂಕಮ್ಮ ಬಲಾಯರುಗ ಈರಾನುಗೆ ಎತೆರೇಗ ಹಮ ತಕೆ ತೀಗಾಗು ಮೀ ಇತಿಹಾಸ ಮಚ್ಚಗೊಸ ಮೀ ವ್ಯಾಪಾರ ತಕ ಹೇಗೆ ಅಸರು ಎಬ ಕುರೆ ಮೀ ಈರಾನುಗೆ ಎತೆರೇಗ ಮಿಸಾಕ ಪೆಟ್ರೋಲ್ಗೆ ಆಗುವಸ್ ಈರಾನುಗೆ ಬೋಡು ಬೋಡು ಹೆಜ್ಜೆ ಮೀ ಡೀಸೆಲ್ಗೆ ಆಗುವಸ್ ಮೀ ಈರಾನುಗೆ ಬೋಡು ಹೆಜ್ಜೆ ಹೆಂಬಿಮ ಮೀ ಮೀಗ ಅಸರು ಎಬ ಕುರೆ ಏನವೇಸ್ ಅಳಮೆಣ್ಣ ಮೀ ಫೆನ್ನನ್ನು ಈರಾನ್ಗೆ ವೆರಿಂಗ್ ವಾಹಕ ತಕ್ಕು ಇರಾನ್ಗೆ ರೋಹಿ ಲೀಡರ್ ಆಯತುಲ್ಲ ಮುಜ್ತಬಹಾಮನ್ ಆಯಸ್ ಅದು ಈರಾನ್ಗೆ ರೈಸ್ ಮಸೂದ್ ಪೆಜಿಸ್ಕಿಯಾನ್ ಅದಿ ಎಹೆಂಬೇಫಳಂಗ ವಾಹಕ ತಕ್ಕು ಸಳಮಿನ ಮೀ ಎಗೆನಿ ಎಥೆರೇಗ ಮೀ ಅಮೆರಿಕಾ ಮೇಳ ಫಿಯೋಳತೋಗ ಅಸರು ಕುಡಕುರು ಮಟ್ಟಕ ಅವರ ಬೊಡತಿ ಮಸಕ್ಕೆತ್ತಕ ಹೆಂಗ ಮುಂದಾಕ ದೆಂಗ್ ಹಮ ಏಕೋ ರೈತುನ್ನ ಮೀ ಇಲ್ತಿಮಾಸ್ ಕೊಫವಣಿ ಫೆನಿ ಕುನುವ ಮೀ ಇರಾನುಗೆ ಸರ್ಕಾರಗೆ ಖಂಡಾಳಾಫನ್ ಉಸೂತಕ ಎಗ್ಗುತ ಮೀ ಕಂಕ್ ಕುರಂಗ್ ಅದಿ ಇಕ್ತಸೋದು ಕುರ ಮೀ ಹರದು ಎಸ್ ಕುಡಕೊಫ ಮೀ ತೆಲುಗೆ ಬೇಡಂತ ವೆಸ್ ವಿಹಾಸ್ ಮಧುಕೊಫ ಮೀ ಮೀ ಗೊಂಜೆಂತಕ ಕುರಿಮತ್ಲ ಸರ್ಕಾರ ಕುರ ಮಸೆಕ್ಕೆತ್ತಕ ಮೀ ದಂಡಿ ಒಳಗೆ ಫ್ರೀಮ ಎಬ್ಬಾರ್ಲು ರೈತು ದಿನಮಟ್ ವರಬಡ ಇಲ್ತಿಮಾಸ್ ಕುರವಿಂದವ ಎಮಿ ಅಮೆರಿಕಾಗೆ ಫಿಯೋಳ್ತೋಗ ಅಸರು ಇರಾನ ವರ ಬೊಡ ಮೀ ಕುರ ಮುಂದಾಕ ಗಬು ಕುರವೆ ಇರಾನ್ಗೆ ವೆರಿಂಗೆ ವಾಹಕ್ ತಕ್ಕ ಸೌಮ್ಯ ಬೇಂಗೆ ಎಬೆ ಫಳು ಸೀರನ್ನು ಕೊರವಾಗೇತು ಮೇರ ಅಮೆರಿಕಾಯಂಗ್ ದತಿ ಕುಪ್ಪ ಇರಾನು ಅಣೆ ಇರಾನ್ಗೆ ಇಕ್ತಿಸೋದು ಫಿತ್ತಾಲ ನೋತ ಇಂದಜಸ್ಸಾಲ ಮಟ್ಟಕ ಎಕುರ ಮಸೆಕ್ಕತ್ತುಗೆ ಅಸರು ಇರಾನವೆಸ್ ಕುರಮುಂಗೆ ಬದ್ದಿದೆ ಎನ್ನವೆಸ್ ಇರಾನು ಮೀ ಮಿಸಾಲಕ ಮೀ ಹೊರಮೂಜಕ್ಕೆ ಈರಾನುಗೆ ಮಿಸ ಹಾರುಜ ಐಲೆಂಡ್ ಈರಾನುಗೆ ತೆಲುಗು ಸಿನಾತುಗೆ ಮ್ಯಾರ ಹೊರಿಹ ತೆಲೆ ಮೀ ಗಾವು ಎಕ್ಸ್ಪೋರ್ಟ್ ಕುರನ್ ಬರು ಕುರನೆ ಮಿದೆನ್ನೆ ರಷುಗೆ ಬಂದರು ಏಕಮಕು ইরানকে এগো মগুন এত গাওমকা গোলফে হাসক ইরান আমি একুয়েরি গাওমতকে বরেবিমা মি আলগমে বালাগে নোয়ানে ইরানুগে মি আমেরিকায়ে এ দাতিকুরু নতে ব্লকেড গ সবুন ইরান থেউ এক্সপোর্ট কর এক হুটটোনি কামকে নহুটে গে তো গায়ন্ড কা দুয়াল গ মচে এত বিলিয়ন ডলার মিহার সে ইরান আমদনি গ তো গে বহোদা থেউ এগো মগুন বের কো এমবিমা এ এ এ লিংক তো সে ভুরি ইরান এমবিমা আমেরিকায় ফিওল তক এলিকামুগা ইয়েস একশিগেমবা নত এমিহিম বেণুমবা স্পিডগ বেণুমবা আরকা ইরানু নিকমিত কোশে নুলেবেণ ইরানুগে একি ফেমবরুগে ওয়েরিংহাম তাকুরারকো বিদালুম এবগেন্দবা ইক্তিসাদি গতং ইরান দাতিকফ আদি আসকরি হামলাত দেমুং গেন্দিয়া কামুগা ইয়েস দুহক আমানো দেবাণকম দুহক খড়ুমস এমিম ফাহু নেওয়ায় জেহেন মিয়ে বেহুল বিদালো এমমে ফাহু নেওয়ায় জেহেন তিমনামে ইরান মিনিমাম কমা ইস্তিগলাল দিফা কুরমটকা ইরান গে দিফা উগ কুরঞ্জে কমে কমে কুরআন কমা একং এ দানি আমালি গতুম দক্ক মালম ফাহ কো ইরান উস গেঙ্গুলে সিয়াসতে মিহারবে ইরান উ বাসকরি হামলাদে হামে গত ডিপ্লোমসি সে ফুরসত দে ওয়াহক দক দর হোলি ফতে এম বিমা মি আমেরিকা এক দুলেন নকরে গে তো ইরান এভস কমে এম বিমা মি ফিওল তা দি আলাগে ইরান মাবড় আসরতকে মিসাইলক মি সালি সংহারু জি ইরান দতি কো ফোন তা কোঙ্কমে তো ভি হাম এ এ ইরান হাঙ্গুরামে কা কুরমতি লিরো অমিন মিফেনু ইরান গ বারুগদ কন্দত তে মিহার দুনিয়া গে এমে বারুগদ বাইরে বাই পরাত কো গাবু করে ইরান কি বারু এই নিউক্লিয়ার হাতিয়ার গে গাবিল কা হুরি দুনিয়া গে এমে বারুগদ আসকরিয়া কাম গাবু করা দুনিয়া গে এমে বারুগদ বার কাম গাবু করা আমেরিকায়া ইস্তিমারি ইসরায়েল দেকল হাঙ্গুরাম কো ফমিনো নি নেতে ইগে তো বালি নুয়া গাম আদি মিহাত আদি আমেরিকা বুনা এচ্চক নুনকে বুনি এভস কাউমে সালামে বেফেনে ইরান ফিয়া মিয়তি ফেন মিয়দেম রেমিমা ইরান মি মি কামুমে সারাগন্নান কাম বারবড়া আগাবু করে
0: দেন হুরমুজ কন্ট্রোলি সারহ দো মি হুরাসকুরা উলন্তক বালালায়র তে হিফাগিন হুরমুজ কন্ট্রোলি হুরাসকুরা মাসকেন এবকুরে ইরানুগে এঙ্গুনতক খিলাফ উলন্ত বেস্তেন আলমেন না একম মিকমুগে তেরেগ মিফাহাগ বেগেন দানি ইরানুন মিফদ উলন্ত ফত্তা দেন এককো মাসকতে নুকুরে হেনমস মিগে মানেন নুন হামলাতকে নুদেনি কিয়ে মি ইরানুগে হাগিগে মকসদেন এবত্তো মিকমুগা মি হামলাত দিনুগে মিফদ উলন্তক
1: আরে বাই ফরাতক ওলুঙ্গারা ফোন কামিগ সুয়াল তি কুরবি মি আর্গুমেন্ট এ বা ফেনে হরমুজ কান্ডোলিগ দে তেরে কুং ট্যাঙ্কর তক হামলা দে তং মি মি কন্টেইনার বোট উফলা আগ বোট ফার হামলা দে তাম মি ইরান মি কুলিয়ক আদি বোট ফেনুনি হামলা দে নিন মি এ বোট মি এ উলন্দে মি হরমুজ হুরস কুরঞ্জা ফুরতম আই বা ইনজার দে ইজার দিব আমরা ফোনালনি কিয়ম নোয়েজিয়া মে দেং এমি মিকুরা কামকি মিসাক আমেরিকা মিকুরা কামকি ইরানগে বোট ফাহারা মিসাক মে ইয়েনু কুরিন্দো মে দিং হামলাগে বোটগে কুরোন মিয়েঙ্গি ফাবাশে মে এমি ফাব ফুরসত দি মে ফুরসত দিব দেং মি কুরা কামকি হামলা বিদেন ইরান মিকুরা কামকি মে মে মিসাল ক তেও টেকার বিদ্যা এগে বুরফচ হামলা দেনি মি নুত ইঞ্জিনুগে দিমালা মি কমিস মিসাইল কো হামলা দে হিসাব কমিসার গেল্লুন ত লিবি দে মিগে কুরিগে বুরি বাই বোট ত মি বাই উলন ত মি এগো তা হামলা দিগিন লিমুন গেল্লুন ত বড়গ বড়ুয়ে এচি ফেতি ফাই বুরি গে তো এ গাস্তো গো ফাত্তাল নিকিন মি এ কিয়ম নুইমা ইরানু একাং কোরা নেনম হাস কো তি ফা কুরি গো তা থেও টেঙ্কার থেও টেঙ্কার হামলা দি ইরান মিহাতনে নে ফাত্তাল আফে মি আদি কুরিমবে সামলাদিং উলদে নোত কন্টেইনার উফলা বোট এবিস মি আমলাদি ফত্তা ফেতিফাওয়ানি গেলুন তা বড়ুয়েগিং গাস্তুগ ফত্তালে নিক হেনম সিরান গেঙ্গুলে পলিসিং মিসালক থেওটেং করে হরমুজ কান্ডোলি মি ফত্তা লাফি আগমানক এগহুর হুরিহা তেলে মি হাম বেরওয়ান কাড বেরুয়ে মি হরমুজ কান্ডোলিগে মি মি কান্ডোলি এক সব গেলুম ಮಾನೆ ಐರಾನ್ ಅಸೇರಿ ಫಶಂಗ್ ಏಗ ಸೌಬು ಗೆಲ್ಲುಂ ಮಾನೆ ತಿಮಾಶಿಗೆ ಗೆಲ್ಲುಂತ ಗುದುರತಿ ದಿರುಂತಕ ಮಿ ಹುರಿ ಹಾಕಮೆ ಮಿ ಗೆಲ್ಲುಂತಕ ಕುರುಮತಿಲಾಂಗಿ ಹೆನ್ ಈರಾನ್ ಅಹಿಂಬಿ ಮಾಗೀತುಗೆ ಈರಾನ್ ವರಬ್ಬೊಡ ಮೀ ಬಲಾಫ ಮೀ ಮೀ ಎವ್ವಸ್ ಉಳಂದೆ ಹಾಸಕ ತೇ ಟೇಂಕರಕ ಹಮಲಾದಿ ಫತ್ತಾಲ ಮಸಕ್ಕೆನುಕುರ ಫತ್ತಾಲ ಫೇವ್ಸ್ನಿ ಮಿಹಾತನ ಫತ್ತಾಲಕ ಮಸಕ್ಕೆ ತೆಸ್ನುಕುರ ಇಂಜಾರ ದೀಫ ಇಂಜಾರ ಕೇಮನ್ನು ಇಜ್ಜೆ ಉಳಂದುಗೆ ಕೊಮ್ಮಿಸ್ ತಾಕ ಮೀ ಬೇರುಗೆ ಬೇರು ಕೊಮ್ಮಿಸ್ ಹಮಲಾದ್ದೇನಿ ನುವತ್ತೈಗೆ ಬುರಫೆಚ್ಚಂ ಹಮಲಾದ್ದೇನಿ ನುವತ್ತೈಗೆ ಇಂಜಿನುಗೆ ಹಮಲಾ ದೀಫ ದೆಂಗೇತಿ ಹುಟ್ಟಿಜ್ಜೆಯ ದೆಂಗ್ ಕಫ ಜಹಾಂಗ್ ಹೆಂಗೋ ಸೀರಾನುಗೆ ಬಂದರಕ ನೋಡಿ ಕೊಮ್ಮಿಸ್ ತಾಕವಾದ ಮೀ ಕುರಿಗೆ ಸೆಕಂ ಕೊಫೋರಿಯತ್ ಎಮೆ ವರಬ್ಬೊಡ ಇರಾನು ಮೀ ಹಮಲಾ ದಿನ ಮುಗೇ ಮೀ ವರಬ್ಬೊಡ ಕಂಟ್ರೋ ಕೊಗ್ಗೆ ಮೀ

0: দাউলত কেকে কি মুসাসা তা কুন দেবা খিদমত তাকা মালুমাত সাফ করমন ফেশিগিন অনলাইন খিদমত তা ফাসিয়া কামা কি হোদেন গুইতা কামা বেহে ইদারা তো গেহি তির কামা কি সাফ কো অলম ফিলওয়া দেনি ফাহি খিদমে মি প্রোগ্রাম
1: কোমে বুরাসপতি দোহে গে মেন্দুর দে জাহার স্টুডিও এম ওয়াগুতুম রিপিট পুকুর দোগরে দিহে জাহায়
2: হামে একানি দিবেহি রাজ্যে গ্যাড
3: Fire the man.

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকাশওয়ারুন তিয়াবামি হুন দুআ কদন্নবানি আসসাওয়া ওয়ারিগেমবা আদি কুত্তমে ওয়ারিগেমবা রাসকালাঙ্গে শেফ একালাঙ্গে ইলমু ফুলাগেম ওয়ারিগেমবানি তিয়াবামি হুন্না একুগে
1: মি দিবেহরাজ্যগড় দিবেহরাজ্যগড়ং ফতি হতরগড়ি সালিস হামিনট গমিগেনেস তেনে মিরেগে ফতিস নামাদ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

আদমুগে দারিনাকি আল্লাহ হেদ্দেবি থাকে তিগে তেরেং গিনা থাকে তিগে মচ্চা ম্যা করে গেম্বা বাইকান্দানে এ ইলাহা শুকুর বেরিবে উড়েছে একলাগে গিনাগুণ এগেম্বা নিয়মেতং হাঁদা করাশে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরাউগে হাইদ্দি হেবনা আয়াতুগা ওয়াহি কুরাবা ফাওয়া বাসফুলুগে মানা গাবে হাম কাশওয়ারুন তিমন্নাস কালাগে আদমুগে দারিন ম্যা করেবিমে আদি এউরেং এগ্গামা কানুগা উফুল্লেবিমে আদি এউরেন্নং রঙ্গালু তাকেতিং রিজকু দেবিমে আদি তিমন্নাস কালাগে হেদ্দেবি তাকেতিগে তেরেং গিনা তাকেতিগে মচ্চং এউরেং মাতিবেরি দরজাকা ম্যা করেবিমে আদি সূরাত লুকমানুগে বিহওয়ানা আয়াতুগা কালাগে ওয়াহি কুরাবাফা বাসফুলুগে মানা গাবে হাম কাশবরুং উড়তাকা বিমুগাওয়া হা তাকেচ্চে আল্লাহু তিয়াবামি হুনটাকা খিদমত তের করেবিকং তিয়াবামি হুন নেঙ্গে হেয়ে আদি কালাঙ্গে নিয়মতা ফাড়ুগেমবা গতুগাইয়া ফরুগেমবা গতুগা তিয়াবামি হুঙ্গে মচ্চা ফুরিহম কদেভি আদি এবস ইলমকা আনুলা নওয়াতা তেদুমগকা আনুলা নওয়াতা আলিকান দেনিবি ফতকা আনুলা আল্লাহ হামিদু জাদাল কুরা বায়কু মিসতকুঙ্গে তেরেং ভেয়ে দেননেবি আয়াতকা এনুং আয়াতকুগা আল্লাহু বায়ান কো দেবাফা নিয়মতা গিনগুনাইগেম বে সূরাত ইব্রাহিমগে 30 দেবন আয়াতম ফেশিগে 30 হাতারন আয়াতুকা একলাঙ্গ ওয়াহী কুরাবাফা বাসলুগে মানা গাবে আল্লাহি উড়তকা বিং হেদ্দে বিরাস কালাঙ্গে আদি একলাঙ্গ উডুং ফেম বেসেবিয়ে ফহে এফেনুগে সাওবন তিয়াবামি হুনন রিজকে কমুগা মেবাতা নেরুবিয়ে আদি একলাঙ্গ ইজন ফুলায়কো এতকেতি কানুগা দতুরু কুরমতি আবামি হুনটাকা না ফহরু খিদমত তের কুরেবি আদি একলাঙ্গ তি আবামি হুনটাকা কোরুত খিদমত তের কুরেবি আদি একলাঙ্গ তি আবামি হুনটাকা ইরাই হাঁদু খিদমত তের কুরেবি কেন্ডি নেলি হিঙ্গা গতুগে আদি একলাঙ্গ তি আবামি হুনটাকা রেদুয়া খিদমত তের কুরেবি আদি একলাঙ্গ হযরত তি আবামি হুন দেননেবি কুম্মে এচ্চে ekalaange tiya baami hunna devvi allah ge ni'mata tiya baami hun gunaanama tiya baami hunna ka e ni'matan adade nukurewe hutte hama kashwarun insanaayi aniyaveri bom bodu shukuru kurunne miheke guna adadu nukurewe haagina ni'matan aadamu ge darinan allah subhanahu wa ta'ala devwa fa vairu demagan ekalaange magu dekkevi ei heyokamu ge maga nubaakamu ge magu হেয়কমু গে মগু খিয়ার কুরা বেয়কা দেবে হুশি মাতিবেরি নিয়মে তালি বেনিবি সুরগি আসে নুবা মগু ইখতিয়ার কুরা বেয়কা দেবে হুশি ভেন দেনিবি আজাব উদি বেনিবি থানে কম গাওয়া নরক আসে আলমেঙ্গে বেররস কালাকো আলমেন্না সুরগি দিয়মু গে মগু ইখতিয়ার কুরমু গে তৌফিক দেবান দেবি